শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকের আসরের একটি বড় অংশ জুড়ে থাকবে জাপানে গড়ে তোলা সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান পরিবেশিত রবীন্দ্র নজরুল লালন স্মরণে সঙ্গীতানুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া শুনবেন কিছু ফেসবুক কমেন্ট। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রতিবেদনটি দিয়েই আরম্ভ হোক আজকের পরিবেশনা।
1: গত 19 জুলাই রবিবার জাপানে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান সাইতামা জেলার সোকা শহরে রনোলা শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। বাংলার 3 শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং লালন শাহের গানের উপর ভিত্তি করে অনুষ্ঠানটি সাজানো হয়। এই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম। আজ আপনাদের কাছে সেই দিনের অভিজ্ঞতার গল্প তুলে ধরব।

0: নজরুল এবং লালন শাহের গানের ফিউশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। এরপর প্রথমে রবীন্দ্র, তারপর নজরুল এবং সব শেষে লালনের গান পরিবেশন করা হয়। জাপানে বসবাসরত বাংলাদেশী আর শিল্পী কলাকুশলীদের সমাবেশে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ যেন রবীন্দ্র নজরুল লালন উৎসবে পরিণত হয়। রনলা আয়োজনের উদ্যোক্তা উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান ঠিক কী ধরনের সংগঠন, এ সম্পর্কে আরও জানতে এবং আজকের আয়োজন নিয়ে তাদের মতামত শুনতে আমরা সংগঠনটির দুইজন প্রতিনিধির সাথে কথা বলেছি।
1: আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমরা উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান 1988 সালের নভেম্বরের 11 তারিখে এই সংগঠন আত্মপ্রকাশ করে। এখন আমরা বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে জাপানে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে এবং পাশাপাশি জাপানিদের মাঝে আমরা এটা ছড়াবার চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে আমরা অনুষ্ঠান করে থাকি। রনলা আমাদের প্রায় 25 বছর হলো, আগে আমরা রবীন্দ্রনজরুল জয়ন্তী করতাম বা স্পেশালি লালনের আলাদাভাবে করতাম। তো ভাবলাম যে এটাকে যদি একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় তাহলে ভালো হয়। একই অনুষ্ঠানের ভিতরে রবীন্দ্র, নজরুল এবং লালন তিন দার্শনিকের গানেই তারা উপভোগ করতে পারবে, সেই চিন্তা থেকে আমরা আসলে এই নামকরণ করে রনলা শুরু করি।
2: আমি উত্তরণের সদস্য নিয়াজ আহমেদ জুয়েল। উত্তরণ সবসময় বাংলাদেশের সংস্কৃতিকে লালন করি। সেই বাংলাদেশের সংস্কৃতিকে লালন করতে গেলে দেখা যায় যে আমাদের এই প্রধান যে তিন মহারথী রবীন্দ্রনাথ, নজরুল এবং লালন, অর্থাৎ রবীন্দ্র, নজরুল এবং লালনকে ধারণ করতে পারলে আমরা মনে করি যে সেই জিনিসটা হবে যে আমাদের যে আগের প্রজন্ম যে সাহিত্যের চর্চাটা করে গেছেন সেই সাহিত্যটা আরও মজবুত হবে। আমরা লোক সংখ্যা যাই হোক না কেন, দুজন হোক পাঁচজন হোক, গুরুত্বটা কত বড়, আমরা সেই গুরুত্বটা দেখানোর জন্য এটা প্রতি বছর করে যাচ্ছি। এবং করোনাকালীন সময়েও আমরা যেটি করেছি যে আমরা অনলাইন ভিত্তিক করেছি যেন এর গুরুত্ব কোনো অংশেই না কমে।
0: উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের সদস্যদের মধ্যে একজন জাপানি নারী হলেন এন্দো চিজুরু। তিনি একতারা বাজিয়ে থাকেন। আমরা চিজুরু সানকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে তিনি উত্তরণে যোগ দিলেন এবং একতারা বাদনে উৎসাহী হলেন, আর বিশেষ করে রনলা আয়োজনকে তিনি কতটুকু উপভোগ করেন।
3: 主人がこのウトロのメンバーで毎週日曜日に練習があって、そちらに行ってしまうものですから、やっぱり寂しいんで、私も練習に。 আমার স্বামী উত্তরণের একজন সদস্য। প্রতি রবিবার তিনি যখন অনুশীলনে যেতেন তখন আমি একাকী বোধ করতাম, তাই আমিও অনুশীলনে যাওয়া শুরু করলাম। তবে শুধু দাঁড়িয়ে অনুশীলন দেখাটা খুব একটা উপভোগ্য ছিল না, আর আমি নিজেও কিছু একটা করতে চেয়েছিলাম। একতারাটা বেশ সহজ মনে হলো, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি। একতারা বাজানো আসলে বেশ কঠিন। শুরুতে যখন কোনো একটা সুর তুলতে পারতাম তখন খুব ভালো লাগত। উত্তরণ বছরে তিনটি বড় অনুষ্ঠানের আয়োজন করে, যার মধ্যে রনলাও অন্তর্ভুক্ত। বিশেষ করে রনলা আমার খুব ভালো লাগে, কারণ এতে লালনের গান পরিবেশন করা হয় এবং এসব গানে একতারার ব্যাপক ব্যবহার থাকে। রনলা আয়োজনের পরিবেশটাও আমার দারুণ পছন্দ। সবাই মিলে গোল হয়ে বসা এবং আনন্দঘন সময় কাটানো, তাই এবছরও এতে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
0: শুনছিলেন রনলা আয়োজনের পরিবেশনার ঢং নিয়ে এন্দো চিজুরু-সানের মন্তব্য। সত্যি বলতে মঞ্চে বসে বাদ্যযন্ত্র না বাজিয়ে বরং শ্রোতা দর্শকদের সাথে একই সমতলে বসে বিনোদন পরিবেশনার এই বিষয়টি আমাকেও বেশ অবাক করেছে। তাই এ বিষয়ে উত্তরণ সদস্য ববিতা পোদ্দারের কাছে আরও খানিকটা জানতে চাই তার পরিবেশনা সম্পর্কেও।
4: আমি ববিতা পোদ্দার, উত্তরণ কালচার গ্রুপ থেকে বলছি। আজকে আমাদের রনলা অনুষ্ঠান ছিল। আমরা এই অনুষ্ঠানটা মানে খুব ছোট পরিবেশে সুন্দরভাবে করার চেষ্টা করি আর কি। সব অনুষ্ঠানই স্টেজে করা হয়, আর রনলরা আমরা মাটিতে বসে আমাদের কাছাকাছি অডিয়েন্সকে নিয়ে অনুষ্ঠানটা করি। এই জন্য আমরা এইভাবে আমাদের স্টেজটা সাজাই, যারা মাটির মানুষ মানে আমরা সবাই যাতে আমাদের কাছাকাছি বসে এই গানটা উপভোগ করতে পারি। তা আমি যে এই গানটা করেছি এটা হচ্ছে মরবি না ওঠে কোন সুরে বাজে। গানটা আমার খুব ফেভারিট গান এবং এই গানটা সবার কাছে খুব পরিচিত গান, সবাই এটা গানটা পছন্দ করে, সেই জন্য আমার আজকে গানটা করা।

0: জাপান প্রবাসী বাংলাদেশীদের মাঝে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাম্বি বাবলি আজকের আসরে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন। তার কাছে জানতে চেয়েছি উত্তরণের এই আয়োজনে এসে সঙ্গীত পরিবেশন করে কেমন লেগেছে।
1: আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত হয়েছি যে উত্তরণ কালচারাল গ্রুপ যখন আমাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য। এই চর্চাটা তারা যে এখন এত কন্টিনিউ করছে এটা আমার সত্যি কথা খুব ভালো লেগেছে, যে তারা একসাথে তিনটা গুরুকে সমানভাবে যে মানে ভালোবাসা দিয়ে যে তাদের মানে ধারা অব্যাহত রেখেছে। প্রত্যেকটা মানে পর্বই খুব অসাধারণ ছিল এবং যেহেতু আমি সবসময় গুরুদেবকে লালন করি তার সাথে অবশ্যই লালনের একটা খুব ভালো সামঞ্জস্য, সব কিছু মিলে যে উত্তরণ একটা এত সুন্দর আয়োজন করেছে আমি তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই।

0: শুনছিলেন শাম্মী বাবলির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত যখন পর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে। অনুষ্ঠানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজন স্থল ছিল প্রাণবন্ত। লোকজন পরিবেশনা উপভোগ করেছেন একেবারে শিল্পী কলাকুশলীদের সান্নিধ্যে বসে। কেউ মনোযোগ দিয়ে গান শুনেছেন, কেউ বা আবার সুরের তালে মুগ্ধ হয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন দর্শনার্থীর কাছে আমরা জানতে চাই এই অনুষ্ঠান কতটুকু উপভোগ করেছেন।
1: আমার নাম কাজী ইহসানুল হক, জাপানে অনেক দিন। উত্তরণকে প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি আজকে, কারণ রবীন্দ্রনাথ, নজরুল এবং লালনকে নিয়ে যে এনাদের এই অনুষ্ঠানটি গত 25 বছর ধরে করছে, এই একটা বিশাল অনুষ্ঠান। বাংলার সংস্কৃতি ধারণ করার জন্যে এই তিনজন লেখকের ভূমিকা, কবির ভূমিকা কম নয়। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, জাপানে অনেক প্রোগ্রাম হয় কিন্তু শিল্প সংস্কৃতির প্রোগ্রাম খুবই কম হয়। তার মধ্যে উত্তরণ এটাকে ধরে রেখেছে। উত্তরণের প্রতি গভীর কৃতজ্ঞতা আমার যে এটা যেন তারা ধরে রাখে। আমি আজকে এই অনুষ্ঠানে এসে সেটা উপভোগ করেছি, আমার খুব ভালো লেগেছে।
2: আমি তানিয়া মিথুন। রণলা হচ্ছে উত্তরণের একটা অন্যরকমের সৃষ্টি। রণলা মানে রবীন্দ্র, নজরুল এবং লালন সাইজির গানগুলো একসাথে যেন গাইতে পারে আর কি উত্তরণের শিল্পীরা যারা রয়েছেন। তো বরাবরের মতোই ভীষণ রকমের ভালো লেগেছে এবং ভীষণ সুন্দর সব গান আজকেও পরিবেশিত হয়েছে। তো সব মিলিয়ে এবং স্টেজ থেকে শুরু করে সাজসজ্জা সব কিছু মিলে একদম আমার কাছে, আমার দৃষ্টিতে একদম 100-এ 100।
3: আমি মোহাম্মদ হুমায়ুন হোসেন। আমি এবং আমরা বেশ কয়েকজন শিজুওকা থেকে আসছি। ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। গান শুনেছি, এটা শুনে আসলেই মনটা ভরে গেল যে জাপানে এসে আমরা বাংলাদেশি কালচার পালন করছি বা এটা উদযাপন করছি। আসলে এটা অনেক বড় বিষয়।
4: আমি সুখেন ব্রহ্ম। আজকে যে আমাদের সঙ্গীতাঙ্গনের যে তিনজন মানে মহাগুরু আছেন, রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম এবং লালন শাহ, ওনাদের গান আমরা আজকের এই শিল্পীদের পরিবেশনার থেকে শুনলাম। খুব ভালো লেগেছে যে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে যে গানগুলো রচিত হয়েছে সেগুলো উপস্থাপন করেছেন। আয়োজক উত্তরণকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
0: উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের সদস্যদের মতে, গত 25 বছর ধরে তারা রণলা অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে বাংলা সংস্কৃতির ধারা সংগঠনটি জাপানে বহমান রাখার চেষ্টা করছেন আগ্রহীদের মাঝে ছড়িয়ে দেবার। উত্তরণের এই আয়োজন রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয় এবং শেষ হয় লালন শাহের গানের মাধ্যমে।

উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান পরিবেশিত এই সাংস্কৃতিক প্রয়াস আগামী দিনগুলোতেও চলমান থাকবে, এমনটি এখানকার বাংলাদেশিদের প্রত্যাশা।

0: শুনছিলেন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপানের পরিবেশিত অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এবারে অন্য প্রসঙ্গ, হাতে আছে রবিবারের আসর নিয়ে মতামত। কিংবদন্তি ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন, চেরি ফুল নিয়ে গল্পস্বল্প এবং চিঠি ও অনেক কমেন্ট দিয়ে সাজানো 26 এপ্রিলের আসর শুনে মেহেদি হাসান মামুন ফেসবুকে লিখেছেন, খুব ভালো লেগেছে, চমৎকার, এক সেকেন্ডের জন্যও কান সরাতে পারিনি। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণ, বীরভূমের শীষ মোহাম্মদ শিশান, ঝিনাইদহের সবেদ আলী বিশ্বাস এবং বগুড়ার আব্দুর রাজ্জাক। মতামতের জন্য অশেষ ধন্যবাদ জানাই। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 4 আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, পশ্চিম জাপানে মেঝে মোছার বার্ষিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ।
1: জাপানি স্কুলে নিজেদের শ্রেণীকক্ষ ও করিডোর পরিষ্কার করা শিশুদের জন্য একটি প্রচলিত রীতি। কাঠের তৈরি পুরনো স্কুল ভবনগুলোতে অনেক সময় শিশুরা করিডোর মোছার সময় একে অপরের সঙ্গে মজার ছলে দৌড় বা প্রতিযোগিতায় মেতে উঠে। গত 3 আগস্ট সিমানে জেলার সুবানো শহরে মেঝে মোছার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীরা হাতে পরিষ্কার করার কাপড় নিয়ে 40 মিটার দীর্ঘ করিডোর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান। শিশুদের গ্রীষ্মকালীন ছুটির স্মৃতিকে আনন্দময় করে তোলার লক্ষ্যে প্রতি বছর এই আয়োজনটি করা হয়।
0: দারুণ মজার ক্লিপ। ছোট ছোট ছেলে মেয়েদের নিচু হয়ে এক দৌড়ে মেঝে মোছার গতি কিন্তু অবাক হওয়ার মতোই। একটা বাচ্চা তো দেখলাম পা পিছলে পড়েও গেল, আশা করি ব্যথা লাগেনি।
1: হ্যাঁ দিদি, এই দৃশ্যটি দেখার পর আমার মন ভীষণভাবে ছুঁয়েছে, মনে হচ্ছিল যেন আমি আমার শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, অবশ্যই দেখুন এই ক্লিপটি, আমাদের ওয়েবসাইটে রয়েছে, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু এবারে ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া। 11 জুন পোস্ট করা হয়েছিল আমামি ওশিমা দ্বীপের উপকূলে প্রবালের প্রজননী একটি ক্লিপ, যা দেখে খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ এবং সাইফুল ইসলাম থান্দার।
0: এরপর 16 জুন পোস্ট করা হয়েছিল সুগারু শামিসেন শীর্ষস্থানের লক্ষ্যে 2 বোন শিরোনামের একটি ভিডিও ক্লিপ, ঐতিহ্যের প্রতিধ্বনি করে জাপানের সুগারু শামিসেন বাদ্যযন্ত্র। এই ক্লিপে 2 কিশোরী বোনের কথা তুলে ধরা হয়েছে, যারা শামিসেন বাদনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। ক্লিপটি দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, অনেক শুভেচ্ছা এই 2 বোনের জন্য, সফলতা কামনা করছি।
1: 23 জুনের ক্লিপে ছিল 2000 বছরের পুরনো একটি ভূতত্ত্বীয় স্তর থেকে পাওয়া বীজ থেকে জন্মানো ওগা পদ্মফুলের কথা, যা টোকিওর কাছে চিবা শহরের প্রতীকী ফুল হিসেবে মনোনীত হয়েছে। প্রাচীন বীজ থেকে জন্মানো পদ্মফুল দারুণ বিস্ময়কর ব্যাপার, তাছাড়া এই পদ্মফুল দেখতেও অপূর্ব। শামীমুদ্দিন শ্যামল লিখেছেন, চমৎকার, ছোটবেলায় গ্রামের বিলে এবং ঝিলে পদ্মের বন দেখেছি।
0: সাইফুল ইসলাম লিখেছেন, অসাধারণ, মনে হচ্ছে যেন বাংলাদেশ। অসাধারণ দৃশ্য, মন্তব্য নওগাঁর আলী আহমেদ আরিফের। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে পেশ করার জন্য। কমেন্ট করার জন্য বন্ধুদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হল। আজ বিদায় নেওয়ার আগে 12ই ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতিতে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নজরুল, সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সূর্যের মতো উজ্জ্বল তাঁর উপস্থিতি। মানুষকে তিনি দেখিয়েছেন শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ। নজরুলের সৃষ্টিকর্ম চিরকাল আমাদের মাথা তুলে বাঁচার আত্মবিশ্বাস জোগাবে। তাঁর প্রয়াণের 50 বছর পূর্ণ হল এবছর। এবারে বিদায় নেবার পালা। প্রিয় বন্ধু, আজকের আসর আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।